Mihai sa bumiyat ge program ni mala wa kuche fami ati itur kuche ka datame na gulala wa gote no evi ehme ma miyat ge program ga datame mihai sa bumidani guru atan ge guru atan miyat gossa me ati program bari hatar kudin wes me ati guru ata gossa ai azan aini rana nisri miha hatar kudin ge teren ting kuche ge nan datame guru atan me nagani ফুরতম ইনাম লিবে কুজকি আইনি দেন ইনাম মিলিবেনি মিয়াদু রানায়া এমমে ফাহু মিয়াদু ইনাম লিবে কুজকি আজান এমমে আইনি রানা আজান মিতিং কোদেন দতমে প্রোগ্রাম গে ফায়াতন গোড়ালান ইনাম হাওয়াল কল্লা মিয়াদগে প্রোগ্রাম বে সামাতি হরিহা কোদেন ওয়ারাক কামুদা গতা কোরে গেন্দন প্রোগ্রাম কা ভিকাম দতমে উম্মিদ কোরা আন্ন হফতা গে বে সাম হোন হিরদো গে হেন্দন দিহাই জহার প্রোগ্রাম আ কো বদল কল্লানা মিয়াদগে প্রোগ্রাম গে কোরিয়া দে এমমে বড় সুয়াল ওয়ার্ল্ড কাপ কা তে কোদেন সাপোর্ট কোরানি কোন টিম কাত্তো মিবাগত কোরিগা মিয়াতি আর্জেন্টিনা এমভি মানহফতাকে প্রোগ্রাম তক কোরিয়া দার ওয়ার্ল্ড কাপ কোরিয়া দার হাম দেতেরে দেতেরে বাইদস্তোকে প্রোগ্রাম গদতমে মিসওয়াল কল্লানাঙ্গে উম্মিদ কোরা দেমবারওয়া কুদিম বেস তৈয়ার হইগেন তি বেনকম মিয়াতগে প্রোগ্রাম উফেদ্দি ফিনাদত্ত হুশালাই সাহাদত্ত দেম প্রোগ্রাম ফনম গ টেকনিক্যাল গত মিয়াতেরে দেনি সুদাদত্ত হইয়া কুদিনে সবার বাজ্জাবেরে দোহাকং এদম অনহফতাকে প্রোগ্রাম স্তাওতারম ওয়াকিওয়ালানা আসসালামু আলাইকুম

আমালটা কবুল করে এবং বিনা বেফাওয়ানি ইখলাসের কামা আল্লাহ সুবহান ওয়া তাআলা নবিয়া ইয়াং আঙ্গওয়া ফাওয়ানি আলুকান তাহুকা ইখলাসের উমা উম্মতং ইখলাসের কান দাসকত দেবুম কে গতুং জুমার সূরত কে 11 আয়াত কা ওয়াহি করাওয়া ফাওয়ে কুল ইন্নি উমিরতু আন আব্দুল্লাহ মুখলিসাল লাহুদ্দিন মানে কি কালেক ফান উইদাল ওয়াশে তিমান কালেক ফান আমর ওয়েকিম ওয়ানি আল্লাহং ইখলাসের কামায় কুগা আলুকান কুরমাশে হামা এ সূরত কে সাদবান আয়াত কা ওয়াহি করাওয়ি কুল ইল্লাহু আবুদু মুখলিসাল লাহুদ্দিনি মানে কি কালেক ফানু বিদাল ওয়াশে একলাঙ্গ কিবায়ং আহরেন গে দিন খালাস কো আহরেন আলকান কুরানি হামা একনি মাইন আল্লাহ হাশে আদি জুমার সূরত কা মাইন আল্লাহ ওয়াহি করা ওয়াফাওয়ে ফাবুদিল্লাহ মুখলিসাল লাহুদ্দিন আলা লিল্লাহিদ্দিনুল খালিস মানে কি ফাহে কালেক ফানু মাইন আল্লাহ গে কিবায় দিন খালাস করা ওয়া একলাঙ্গ কিবায় আলকান করা ওয়াশে ইনসানাগে বাহা আমালু আদি মুদলুন কুরেবে সদাকাত কি আল্লাহ খালিস কামায়কো কুরা কান্তকম গাহিদ।

একলাঙ্গ ওয়াহী করবি এ রসুলুন নে হালাল রঙ্গলু থাকে চিন্তিয়া বেখালুম ফারিকুড়ুবা উড়ুবাস আদি সালেহ আমল করবাস হামাকাশাবারুম তিমন রসকলাঙ্গি তিয়া বেখালুম খুরব্বা আমলতা মোড়দ্দেন ওডিগুম্বা রসকলাঙ্গি

0: এওরেন দন্নওয়ানতে মিলকু এরিকম বনি অব্বহ হাসে খালেগ ফানু বিদালু আসে ফাহেতিয়া ব্যা মিহুন একাঙ্কং ওড়েনি কিহনকুং হিয়ে
1: বল আতাইনাহুম বিল হাক্কি ওয়া ইন্নাহুম লাকাযিবুন
0: আদি কিত এওরিংগে গাতাতিমান রাসকালাগে হাক্কু গুইগেনস দেবিমে আদি হামা কাশাবরুং এওরেন্নি দোগু হাদা বাইকং কাশাবরে

0: আর্গাডিন দিহাগাড়ি নোমিনেট ফান্সে বেসিকুন্ত মেদি মেরাজ জেগাড়ু দ্বে প্রিমিয়ার লীগ কোলিফাইং দিহা সাব্যহগা হালিফ দিদ্দুয়া টিসি স্পোর্টস ক্লাব বাদল কুরা মেচগে দেওয়ান হাফ গা কুড়ু হিঙ্গ মুন্দাগ বাগুতঙ্গে নিস্তিমটকা মিহার মিহওয়াল কোল্লানি আর্গড় মেগে প্রেসেন্ট মোহাম্মদ রামেসা
1: শুকরিয়া আসমা মেদু গে মেচ বাদল কুরানি দিদ্দু আদি টিসি প্রথম হাফ নিমগেন দিয়ার মে টিসি দেলান্ড কাম মে গফ দেওয়ান হাফ গে ফেশং মিহার ফেশমটকা টিসি কোলন তারে মিহার মিতিবি কোলং মগজিদ মগাবে উত্তর কলগ মদি মিহ ফশানি মি দিদ্দু মি ফশানি সাহারাবি কোন আদে দান্ডু গে দেখন কোলং টি মিহার রেফারি দান্ডু মতি আদি লেন্স ওন তৈয়ার দে টিএম গে কোলন তারে মিহার তৈয়ার দিদ্দু কোলন তারে মিস কোডক মেতরে গে মিহ হাফ গে তরে গা বাহদ কাল মপহ মিহার মিহ খাস করে পাওয়া মগাম থাক বস মিহা সব বাসি পাওয়া কল দান মেরে গে মেচে কমেন্ট তিবে গণিত মটক
2: শুক্রিয়া রামিস দেওয়ান হাফ কে কোলম ফেশ মটক বড় কাজ মারা পড়লে দ্বিতীয় টিম গে কোলম তে দেবস নম্বর দ্বিতীয় টিম গে জিমিয়ান মেজর কা ইউসুফ ইউসুফ করে কোন আদি বল বল অত্যাক তিরি চার নম্বর বিবাহিত ওয়াহিদ পুরি দে নম্বর এ নম্বর বড় গেলুনি এই কোনতে বড় অত্যাক অত্যাক পুরি নাস ওয়ান নম্বর সে পুরি বড় অত্যাক পুরি দেবিত মাসে পুরি শরীর শরীর বড় গেলুনি কাহি মজুন কে দে দু কোনতে বড় অত্যাক টিসি হাফ দে বদলা পুরি কোন ওয়াল বড় রে কেন কস্তি টিসি কোনতে বড় দিফা কোপ পুরি বড় ব্যাংক পুরি টিসি গে জিমো জিমো পুরি ফোন ওয়াল বড় প্রিন্স ওয়ান নে এরতে কিপার নকুনানে প্রিন্স অফসাইড অফসাইড হিসাব লিফে জহ দিদু দিদু এর এতে পাওয়াফ এম মিনিট কুল ইফ টি সি দে দিদু কাদি গোল কামে মনে করে এর বের দিফে অফসাইড হিসাব লিফে জহ করে কোন আদানি টিম গে ক্যাপ্টেন আদ নাসিম ব্যাক অফ ফাত এর এতে কিপার শাহিদ শাহিদ অনেকস করিয়ে মেদনা ক্যারি কুলতের গান করে ফোন আদ বল চামিরা দিফা করে ফোন আদ বল বল ট্যাপ করিয়ে দে দো কুলতে মেদনা হস্কো ওয়া দিফা করে ক্যারি গান নাম্বার দিন সাদ বল ফাতো আ কুলতে দিফা করে ফোন আদ বল দে গো তো কসি ইরমত ফরাত মেদনা ক্যারি বের দে দো টিম গে এলো মেদনা ক্যারি করে নি বল টি সি কোন তে ফ্যা জেহলাফ দিদ্দু কোন তে ফ্যা জেহ ফার মতে বল বের হয়ে গেন দিয়ে টি সি গেল টি সি গে ভিসা করে এলি বলা ফাত দিদ্দু কোন তে বলা তা করে ফোন আদব টি সি কোন তে বলে মাসে করে এদন দিদ্দু কোন তে ফ্যা জেহলাফ আর মতে বল বের টি সি এলি ফেলু ইর মতে ফরাত মেদন আই ক্যারিং ইলানি বিশা করে ইল্লা ফেলি বল এর কানা দিমা কোন তে বলে মাসে করে বল তা প্রিন্স প্রিন্স কান বল দিবে তো দিদু কোন তে না নাটো আফ তিতি করে ফোনো আদ বল দিদু কোন তে ফাজ দিবে না কে জিমো জিমো করে তে না গা দিম বল তা কোলে বড় করে ইল্লা ফোনো আদ বল আই হামে বিদে বার বড় আই হাম হামদুন এন মাসে না দিবে তা কোলে বার দি আই হাম অফসাইড অফসাইড ইসাম দি ফেজহ দিদু কোন তে করে ফোনো আদ বল সাতলাফ টিসি কোন আত্তাফ করে এতনে চামিরা চামিরা করে ফোন আদব শরীফ শরীফ আরিমতি করে ফোন আদব দুই ফারানি কোন তে ওয়াহিদ ওয়াহিদ করে নাগা দিফ ওয়াহিদ এরতে ওয়াদে নাগা দিম বড় এরে হরস কোঙ্গা সিরমত ফাত ফেনজেলা ফানক সেন কোন তে রেক আই হাম কাই বড় দিবে তো বলে মাসে করেনি ফাহাতো শাম শাম কা নাটু আফ এতনে শরীফ শরীফ করে শাম দে মাসে করে বড় কেল দে কোন তে ফাজে ফিজদান ফিজদান ব্যাক কো ফাহাত আজফান আজফান কোন তো কোলা কোরিয়া ওয়াহিদ ওয়াহিদ আরিমতি হাফ কে মেদাসা হুন ফরাত টিসি ওয়াহিদ করে এরতে নাগা দিম বলে দুই ফারানি কোন তে বলম ফাহাতো দিফা করে নাসিম নাসিম দিফা করে ফোন ওয়াদ এর কেয়ার দিদু কোন তে বল ফা করে জেহলানি হাফ কে মেদাস জেহলা করে ফোন ওয়াদ বল আগো দাস হাফ কে মেদাস মারি বতি বের কোলে ফেরো